0: So
1: Maar je bent moe tot een bereiver, wees dan even net even nooit weer wat een bench is, zo we nooit even zo tieren, zo als we Christus. Je hebt het gewoon, ze negen en ver voor zijn eerof, er een op de neer of te zo eer op die toe ten event en charia, te on ons zij en zo. Maar in terre van was het waar je er on geen boys af en even terug te hebben on. Geen eer in een winnen, je weet want ook ratoor is dus we nooit hier.
2: Κύριε
0: ελέησον.
1: Κύριε ελέησον. Ευνότη εβαν το κράτορ. Εφιούτεν μπεν σοϊσό βεννότη μεν σωτήρι σούς με Χριστούς. Να σκούρακ. Αλλά κουλά χέριν ομεν έγκλου κουλά χέριν οφή κουλά χέρ. Λένε κασταρθένε βάντενε. Βάχαβιστένε βακαβιλτένε ειδίκ. Βασφακτά ελέην οάντατένε. Why did